অনিবার্য কারণবশত মিছ মেরি ছবির পর লওয়া ভজন্তী প্রসাদ কিছু ব্যাঘাত জন্মিছে, তার আমি দুঃখিত। এবার শুনো আহ সত্যম শিবম সুন্দরম ছবির পর লওয়া এটি ভজন লতা মঙ্গেশকর আর সহশিল্পীর কণ্ঠত।

0: কেন্দ্রীয় বাণিজ্য আর উদ্যোগ মন্ত্রী পীয়ূষ গোয়েলে কালি নতুন দিল্লীত USHA ইন্টারন্যাশনাল লিমিটেডর কার্যবাহী অধ্যক্ষ কৃষ্ণ শ্রীরামর নেতৃত্বর এটা প্রতিনিধি দলক সাক্ষাৎ করে। এই বৈঠকত ভারতীয় ব্যবসায়ীসকলে আন্তঃরাষ্ট্রীয় বজারত নিজের উপস্থিতি সুদৃঢ় করার লগতে উদ্ভাবন প্রযুক্তি আর গুণগত মানের উপর গুরুত্ব আরোপ করে উদীয়মান খণ্ডসমূহ বৈচিত্র্যময় করে বিশ্বজুড়ি প্রতিযোগিতামূলক সামগ্রীর বজার সৃষ্টি করার সুযোগসমূহের বিষয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে ভারতত উৎপাদনের সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করে। এই বৈঠকত মহাকাশ পরিবেশতন্ত্র শক্তিশালী করা, ভারতের আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গীক সমর্থন করা আর দেশখনক গোলকীয় উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ি তোলা আদি বিষয়ত গুরুত্ব আরোপ করা হয়। US ওপেন টেনিস প্রতিযোগিতাত আমেরিকার বেন সেলটন আর একাদশ বাছনির ফ্রেন্সিস টাইফো পুরুষের একক শাখার সেমিফাইনেলত প্রবেশ করেছে। মহিলার সিঙ্গলসর সেমিফাইনেলত কাইলৈ এরিনা সাবালেঙ্কা আর তৃতীয় বাছনির জেসিকা পেগুলা মুখামুখি হব। আনহাতে চতুর্থ বাছনির কোকো গোফে কাজাখস্তানের এলেনা রিবাকিনার বিরুদ্ধে অবতীর্ণ হব। পুরুষের একক শাখার কোয়ার্টার ফাইনেলত অষ্টম বাছনির সেলটনে নিউইয়র্কত কালি বর্তমানের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজক পাঁচটা সেটর খেলত 6-7, 6-1, 6-3, 1-6 আর 7-6 ব্যবধানত পরাস্ত করে সেমিফাইনেলত প্রবেশ করে। এফালে যা নিশা অনুষ্ঠিত আনখন কোয়ার্টার ফাইনেলত আমেরিকার ফ্রেন্সিস টাইফোয়ে একে দেশরে এলেক্স মাইকেলসনক পরাস্ত করে। দুগৰাকী খেলুৱৈয়ে প্ৰথমবাৰৰ বাবে গ্ৰেণ্ডশ্লেম প্ৰতিযোগিতাৰ ছেমিফাইনেলত প্ৰৱেশ কৰিছে। মহিলাৰ ছিংগলছত শীৰ্ষ বাছনিৰ ছাবালেংকাই কোৱাৰ্টাৰ ফাইনেলত ষষ্ঠ বাছনিৰ চেক গণৰাজ্যৰ লিণ্ডা নস্কোভাক পৰাস্ত কৰে। কালি পুৱা অনুষ্ঠিত আনখন কোৱাৰ্টাৰ ফাইনেলত আমেৰিকাৰ জেছিকা পেগুলাই একে দেশৰে এম্মা নাভাৰক পৰাস্ত কৰে। ইপিনে আন দুখন কোৱাৰ্টাৰ ফাইনেলত আমেৰিকাৰ চতুৰ্থ বাছনিৰ কোকো গফে পঞ্চম বাছনিৰ ৰাছিয়াৰ মীৰা এণ্ড্ৰিভাক পৰাস্ত কৰাৰ বিপৰীতে দ্বিতীয় বাছনিৰ কাজাখস্তানৰ এলেনা ৰিবাকিনাই চীনৰ কিন ৱেন জেঙক পৰাস্ত কৰে। বাতৰি শেষ কৰাৰ আগতে প্ৰধান বাতৰিসমূহ পুনৰ এবাৰ। কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভাই 20,800 কোটি টকাৰো অধিক ব্যয় সাপেক্ষ 8টা একাধিক পদবিশিষ্ট ৰেলৱে প্ৰকল্পত অনুমোদন জনাইছে। ভাৰত আৰু শ্ৰীলংকাৰ দীৰ্ঘদিনীয়া প্ৰতিৰক্ষা আৰু কৌশলগত অংশীদাৰিত্ব অধিক শক্তিশালী কৰাৰ ওপৰত প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙে গুৰুত্ব আৰোপ কৰিছে। কেন্দ্ৰীয় পথ পৰিবহণ আৰু ঘাইপথ মন্ত্ৰী নীতিন গাডকাৰীয়ে কালি পুৱাত 6টা লেনযুক্ত পৰভৰিম এলিভেটেড কৰিডৰ মুকলি কৰে আৰু US অপেন টেনিছ প্ৰতিযোগিতাৰ পুৰুষৰ একক শাখাত বেন ছেলটন আৰু ফ্ৰেন্সিছ টাইফো আৰু মহিলাৰ শাখাত এৰিনা ছাবালেংকা আৰু জেছিকা পেগুলাই ছেমিফাইনেলত প্ৰৱেশ কৰিছে। আমাৰ ইটাৰ বাতৰি ইমানতে অন্ত পৰিল। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন পুৱা 7:55 শুনিবলৈ পাব।
1: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আৰু বিবিধ ভাৰতী গুৱাহাটী আজি পুৱা আগবঢ়াইছে সমুজ্জ্বল দত্তই, প্ৰযোজনা কাৰ্তিক সূত্ৰধৰৰ।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দৰ ভাদ মাহৰ 23 দিন, 2026 খ্রিস্টাব্দৰ সেপ্টেম্বর মাহৰ 10 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ চতুর্দশী তিথি। আজি সূর্যোদয় হৈছিল পুৱা 5:09:47 আৰু আজি সূর্যাস্তৰ সময় বিয়লি 5:31:08।

0: পূর্ণতা বুলি একো নাই, জীবনত নানা অপূর্ণতা। মহাজীবনের মহাবিশ্বর উপলব্ধিয়ে হৈছে কবিতা। এই উপলব্ধি যিমানেই গভীর হব তাতেই কবিতার সার্থকতা থাকিব।
1: কাহানিও নিনাদিত হৈ নুঠা কিছুমান শব্দর হাতর এটা মুদ্রা, হে হৃদয়ের ভগাডাল টুলমি থকা গোলাপী জামুর লগ্ন, জুই জ্বলি থকা নগরের উপর তুরি ফুরা একটা সামুদ্রিক চরাই, ক্রমশ মরি অহা একটা আঙুলি, বরফ হয়ে অহা একটা জুড়ি, অন্তরের অন্তর খহাই বই যা তপত লাভার অন্ধার পাগলা দিয়া, ডিঙি লৈকে সাগরত ডুব গই থকা দীঘল একটা গান, হে হৃদয়ের ভগাডাল তলমি থকা গোলাপী জামুর লগ্ন। বতাহর শূন্যতার গভীরত নিশার উন্মত্ত বাহি, কাহানিও নিনারিত হয়ে নুঠা কিছুমান শব্দর হে প্রাচীন শীতলতা।
0: আধুনিক অসমীয়া কবিতার এটা যুগর নাম নীলমণি ফুকন। কবিতার সমাজমুখী ধারাটুক অনন্য মাত্রা দান করা নীলমণি ফুকনের কবিতার গতি নির্জনতার পরা কোলাহললৈ, কালর উত্থান পতন, সমাজের অবক্ষয়, উত্তরণের এক জীবন্ত দলিল স্বরূপ হয়ে পড়া নীলমণি ফুকনের কবিতায় অসমৰ সাংস্কৃতিক ঐতিহ্যকো তেখেতৰ কবিতার যাওতি যুগীয়া সম্পদ করে তুলিছিল। অসমৰ তেখেতৰ পাছৰ চাম কবির বাবে এটা মসৃণ বাট কাটি দিয়া কবিগৰাকীৰ কবিতায় অসমীয়া লগতে ভারতীয় কবিতাকো দান করেছে অনন্য ব্যাপ্তি আর বিস্তৃতি।
2: কিমান দূর তেরি আহিলো টোপনির সেই নীল গ্রীষ্ম, এতিয়াও সাগৈ তা তোমার বুকু ফুটি তরাবর ওলায়, আন্ধারর মাজেরে তোমার কলিজার কোলা নিশ্বাস, চকুত তোমার তেজ গছা দেখি নিশিয়রেনে নিশার চরাই বরে, তুমি সাগে এতিয়াও শুই আছা তেনেকৈয়ে সাগে পড়ি আছে নুমুয়া চকু এটি তোমার চোতাল তুলসী তল।
0: 1933 চনত দেরগাঁওত জন্মলাভ করা কবি নীলমণি ফুকনের শৈশবর কালসাত নিজের গাঁওখনের যে পরিবেশ, সেই পরিবেশে কবিগরাকীর মনক আকর্ষণ করেছিল। কিন্তু কবিতা লিখবলে আরম্ভ করার পূর্বেই তেখেতে গদ্য লিখবলহে লৈছিল। নিজের কাব্যজীবনের আরম্ভণি সম্পর্কে কবি নীলমণি ফুকনের অনুভব এনে ধরনের।
3: ধরা আরম্ভণিটিও তেনেকে আগাডাল মারি দেখাই দিব নি নির্দিষ্ট করবলে কেতিয়া হয়েছিল, বোধ হয় ইয়ার মূল বস্তুবুর শৈশবতে হয়েছিল, মনের মাজত ঘটিছিল, কারবারটো আরম্ভ হয়েছিল আর জ্ঞাতসারে হয়েছিল না অজ্ঞাতসারে হয়েছিল সেটি মানে এতিয়াও ঠিক মন পেলাব নোৱাৰোঁ। কিন্তু এটা কথা ঠিক, গাঁৱলীয়া গীত পদ মাত, গাঁৱৰ প্রকৃতি, গাঁৱৰ ৰাতিপুৱা গধূলি, গাঁৱৰ মানুহ, উৎসব পার্বণ, এইবিলাকৰ মাজৰ পৰাই বোধহয় মোৰ কবি মনটা মই নজনাকেই লাহে লাহে উন্মেষিত হৈছিল বুলি ভাবোঁ। আর কবিতা আসলে লিখিবলৈ অকণমান পলম কৰি লৈছিলোঁ বোধহয়, মই প্রথমতে গদ্য লিখিছিলোঁ, কিন্তু যিমান দূৰ মনত পৰে কবিতা 50 মানৰ পৰা লিখিবলৈ আৰম্ভ কৰিছিলোঁ।
0: কবি নীলমণি ফুকনৰ কাব্যজীবনৰ 7টা দশক, এই যে দীঘলীয়া পরিক্রমা, যদি এবার উভতি চাই কবিগৰাকীয়ে অনুভব করে
3: আনন্দ আর বিষাদ একেলগে, অপূর্ণতা আর পূর্ণতার স্বপ্ন। পূর্ণতা অপূর্ণতার কথাটো এইটির কারণে কৈছো যে সঁচা কথাটো কৈছো তোমালোক, যদি মানে মনের কথা, মই যি কেইটামান কবিতা লিখিবলৈ বিচাৰিছিলোঁ, যি কেইটামান কবিতার কারণে রাতি দিন একাকার কৰিছিলোঁ, কেবল তার পিছতে আছিলোঁ, কঠোর পরিশ্রম করেছিলাম, অনুভব করবলে বিচারছিল এই জীবন, এই বিশ্বর রহস্য, জীবনের আনন্দ, সুখ দুঃখ ইত্যাদি ইত্যাদি, এটা বৃহত্তর জীবনের রূপটি অনুভব করবলে বিচারছিল। কিন্তু এতিয়া মোর ভাব হয় মাঝে মাঝে, মই পারিলো জানো মানে তেনেকে তো তোমালোক পারিলো কোয়ার সাহস আর এটা মোট নাই।
0: কাব্য চর্চার সঙ্গে জড়িত হয়ে থাকা

কথা আছিল অশ্রুবিন্দু মুকুতা করিব, কথা আছিল শূন্যপাত্র পূর্ণ করিব। আজির গীতিমালিকা অনুষ্ঠানত প্রথমে শুনোয়া হোক সমর হাজরিকার কণ্ঠের এই গীত, গীতিকার নির্মল প্রভা বরদলৈ, প্রযোজনা মোহনলাল ব্রহ্মৰ।

0: শ্রোতাসকলে লাইভ ফোন ইন গল্পটোর অনুষ্ঠানটি শুনেছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের অংশকালীন ঘোষক ঘোষিকার লিখিত পরীক্ষাত উত্তীর্ণ প্রার্থীসকলের কণ্ঠস্বর পরীক্ষা অহা 14 সেপ্টেম্বরের আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের অনুষ্ঠিত হব। লিখিত পরীক্ষাত উত্তীর্ণ প্রার্থীসকল কণ্ঠস্বর পরীক্ষার আমন্ত্রণ পত্র ইতিমধ্যে মেলযোগে প্রেরণ করা হয়েছে। যদি কোনো প্রার্থীয় আমন্ত্রণ পত্র পোৱা নাই তেন্তে 03612662636 এই নম্বরত ফোন করে জানাব পারে। পুনর ঘুরি আইছো লাইভ ফোন ইন কল্পটোর মাজলৈ। আমি পরবর্তী শ্রোতার সঙ্গে কথা পাতো। হ্যালো
1: হ্যালো বাইদেউ, নমস্কার।
0: নমস্কার, আপনি কোরপ্রা করেছে আর আপনার পরিচয়টি দিব।
1: হয় বাইদেউ, মই ধেমাজি জিলাৰ মাছখোৱাৰ পৰা নীলোৎপল দুৱৰাই কৈ আছিলো।
0: নীলোৎপল দুৱৰা বহুত দূৰৰ পৰা কৈছে। আমাৰ অনুষ্ঠানসমূহ আপুনি স্পষ্টকৈ শুনে নহয়?
1: হয় বাইদেউ, মোবাইলৰ এপৰ যোগে অনুষ্ঠানসমূহ আপোনালোকৰ অনুষ্ঠান শুনা হয়।
0: এপত শুনিছে? আপুনি প্ৰথমে কওক, আপুনি কোনটো গীত শুনিব বিচাৰিছে?
1: আজি মোক ভূপেন হাজৰিকাৰ কণ্ঠত আহিন মহীয়া শেৱালি সৰিলে নিয়ৰত পৰিলে বন, এই গীতটি বজাই দিব।
0: আহিন মাহ আহি আছে, আগতীয়াকৈ আপুনি শুনি

পাই তোমার বুকুর তপত উমর উদগনি পাই জীবনরে তুপরিয়াও আসু গীত গাই।

0: প্রিয় শ্রোতা, পোন প্রথমে আমি লক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টৰ দুলাল দেউৰীৰ পৰা শুনছো না কিছু কথা।
1: মই দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়ের পরিয়ালৰ তৰফৰ পৰা মই অধ্যক্ষ হিসাবে আপনাদের ধন্যবাদ জানাইছো। বিশেষকৈ আমার অল ইন্ডিয়া রেডিওর আমি ধন্যবাদ জানাইছো। আপনাদের আমার মহাবিদ্যালয়লৈ আহিলে আমার ছাত্রছাত্রী সকলক লৈ যিখিনি অনুষ্ঠান করিলে, ছাত্রছাত্রীর প্রতিভা বিকাশের কারণে যিখিনি সুবিধা দিলে, তার কারণে মই মহাবিদ্যালয়ের তরফৰ পৰা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাইছো। আর মই আশা করছো আমার মহাবিদ্যালয়খনক আগবাই নিয়ার কারণে আপনাদের সহায় সহযোগ সদায় আগবাব।
2: ধন্যবাদ।
3: আকাশবাণী গুৱাহাটীৰ হিফি ফুৰে অনুষ্ঠানটিলৈ তোমাক আদৰিছো, তোমাৰ পৰিচয়টি জনাবা।
4: নমস্কার, মোর নাম মিকি কাশ্যপ শর্মা, মই ফিফথ সেমিস্টার কেমিষ্ট্রি ডিপার্টমেন্টৰ ছাত্রী।
3: আজি আমাৰ অনুষ্ঠানত তুমি কি কৰি শুনাবা?
4: মই খুব এটি সুন্দর বৰগীতেৰে মোৰ অনুষ্ঠানটি আৰম্ভণি কৰিম।

0: তুমি খুব সুন্দরকে বরগীতটি পরিবেশন করিলা। আমি জানিব বিচাৰিম তোমার সংগীত যাত্রার বিষয়ে।
1: হয়, ধন্যবাদ। মই আসলে মোর মায়ে খুব সুন্দর গীত গায় আর মই তেওঁৰ প্রেরণা পাইছো। আর মই মোর এইজ 4 আসলে তেতিয়াৰ মই আসলে সংগীতের প্রতি খুব বেশি মানে ইন্টারেস্টেড আসিল আর তার তেতিয়াৰ মোর জার্নি স্টার্ট করেছিল। আর মোর শিক্ষাগুরু দীপক দাস বহুতখিনি সহায় করেছে এইটু লাইনত পড়বলে।
0: খুব সুন্দর, তুমি এনেদরে সংগীতের চর্চা করছো, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছো।
1: হয়, ধন্যবাদ।
2: আমি আন এগারী ছাত্রীর ওসরলে আইসো, তোমার পরিচয় তো জানাবা আর তুমি আজ কি করে শুনাবা।
3: নমস্কার, মোর নাম এলিজা নাথ, মই দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের পঞ্চম ষান্মাসিকর ছাত্রী। আজি মই আমার প্রাণর শিল্পী হিয়ারা মথু জুবিন দা খুঁড়ি খুব ধুনিয়া এটি গীত গাবলে লৈছো।

0: কার্যসূচীর আয়োজন করা হয়েছে। সমাজের উপর আত্মহত্যার প্রবণতা দূর করার উদ্দেশ্যে প্রতি বছরে 10 সেপ্টেম্বরের দিনট এনে কার্যসূচী লওয়া হয়। এই বছর আত্মহত্যা প্রতিরোধ দিবসের মূল বিষয়বস্তু হয়েছে আত্মহত্যার ধারণার পরিবর্তন। নিজক হত্যা করবলে ইচ্ছা করা, আত্মহননের প্রস্তুতি বা পরিকল্পনার বিষয়ে আলোচনা, অত্যধিক অপরাধবোধ, সামাজিক মাধ্যমযোগে আত্মহননের ইচ্ছা প্রকাশ করা বা অহরহ নিরাশাবাদী মতামত প্রকাশ করার, আগতে উপভোগ করা কাম কাজের প্রতি তীব্র অনীহা আদি আত্মহত্যার প্রবণতার লক্ষণ হব পারে। আসন্ন উৎসবের সময়সাত যাত্রীসকলের সুবিধা বৃদ্ধির অতিরিক্ত যাত্রীর ভিড় নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে উত্তর পূর্বীমান্তল রেলওয়ে 4খন অতিরিক্ত বিশেষ রেলের সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত লৈছে। 04008 আর 04007 নম্বরের আনন্দ বিহার যোগবনি উৎসব বিশেষ এক্সপ্রেস রেলগাড়ীখন 10 অক্টোবরের 8 নভেম্বরের পাঁচবারক অহা যাওয়া করব। 08047 আর 08048 নম্বরের সন্ত্রাগাছি জংশন নাহরলগুন বিশেষ রেলগাড়ীখনের যাত্রা 11-26 সেপ্টেম্বর ছবার সম্প্রসারিত করা হয়েছে। যাত্রীসকলের সুবিধার রেল দুখনত ডবার সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। উৎসবের সঙ্গে সংগতি রাখি রেলসমূহের স্টপেজ আর সময়সূচীর বিস্তৃত বিবরণ উত্তর পূর্বীমান্ত রেলওয়ের সামাজিক মাধ্যমত আর IRCTCর ওয়েবসাইটত প্রকাশ করা হয়েছে। মিজোরাম সরকারে রাজ্যখনত এখন কর্মচারী বীমা নিগম চিকিৎসালয় ESIC আর ক্রীড়া অন্তঃগাঁথনির পুঁজি আবন্টন বৃদ্ধি করবলে কেন্দ্রীয় সরকারক আহ্বান জানাইছে। রাজ্যের শ্রমমন্ত্রী লালিং লোভামারে কেন্দ্রীয় শ্রম আর ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়াক নতুন দিল্লীত সাক্ষাৎ করে এই বিষয়ে অবগত করে। কেন্দ্রীয় মন্ত্রীগীক মিজোরামত শ্রমিক কল্যাণের গ্রহণ করা ব্যবস্থা সমূহের বিষয়ে জানি দিয়ে কয় যে শ্রমিক কল্যাণ বোর্ডর অধীনত মিজোরামত গৃহ নির্মাণ আর অন্যান্য আন্তঃগাঁথনি নির্মাণ বৃদ্ধি পাইছে। শ্রমমন্ত্রীগীতে এখন ESIC চিকিৎসালয় স্থাপনের রাজ্যবাসীক উপকৃত করবলে আহ্বান জানায়। মিজোরামের বিশেষ প্রয়োজন সমূহের কথা অনুধাবন করে ESIC পঞ্জীয়নের ক্ষেত্র হওয়া অগ্রগতি চালি জারি চাবলেও মন্ত্রীগীক আহ্বান জানায়। কেন্দ্রীয় মন্ত্রী মান্ডাভিয়ায় মিজোরামের শ্রমমন্ত্রীগীর এই আহ্বান বিবেচনা করা হব বলে আশ্বাস দিয়ে। মিজোরামের মন্ত্রীগীতে খেলো ইন্ডিয়া কার্যসূচীর অধীনত রাজ্যখনত ক্রীড়া আন্তঃগাঁথনির কেন্দ্রীয় সাহায্য বৃদ্ধি করবলেও আহ্বান জানায়। শ্রীমন্ডাভিয়ায় এই বিষয়টি বিবেচনা করা হব বলে আশ্বাস দিয়ে। কাছাৰ আৰক্ষীয়ে যোৱা নিশা বাসকান্দি আৰক্ষী চকীর অধীনৰ আলগাপুৰৰ এটা গুদামত অভিযান চলায় 17 কুইণ্টল বার্মিজ আফুগুটি জব্দ করে। আরক্ষী আফুগুটি সরবরাহর সঙ্গে জড়িত 4জন লোক গ্রেপ্তার করেছে। জব্দ হওয়া আফুগুটিখিনি কোরপা অনা হয়েছিল, ইয়ার সরবরাহর সঙ্গে কোনো চক্র জড়িত আছে নাকি সেই সন্দর্ভত আরক্ষীয়ে তদন্ত আরম্ভ করেছে। অইল ইন্ডিয়া লিমিটেডর উদ্যোগত আর ভারতীয় ফুটবল সংস্থা তথা অসম ফুটবল সংস্থার তত্ত্বাবধানত দুলিয়াজানের নেহরু ময়দানত অহা 21 সেপ্টেম্বরের 3 অক্টোবর নবম অইল ইন্ডিয়া গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাত স্পোর্টস ক্লাব দিল্লি, শিলং লাজং FC, পঞ্জাব FC, নর্থ ইস্ট ইউনাইটেড FC গুয়াহাটি, সুদেফা FC দিল্লি, NRL নুমলীগড়, লেওল্যান্ড FC শিলচরকে ধরে কেবাটাও আগশাড়ির ফুটবল দলে অংশগ্রহণ করব। বাতৰি শেষ করার পূর্বে প্রধান বাতৰিকেইটা পুনৰ এবাৰ। অসম সম্প্রতি উন্নয়নের নতুন পর্যায়ত উপনীত হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। নলবাৰীৰ বানেকুচিৰ শোলমাৰীত স্থাপন করা পেপসিকো উদ্যোগের উৎপাদন কার্য আজি শুভারম্ভ। নগাঁও লোকসভা সমষ্টির উপনির্বাচনের প্রস্তুতি আরম্ভ। আর রাজ্যের বিভিন্ন ঠাইত যশস্বী কবি নীলমণি ফুকনের 95 সংখ্যক উপজাতি দিন উদযাপন। এতিয়ার আঞ্চলিক বাতৰি ইমানেই, পরবর্তী বাতৰি 1:40 শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আৰম্ভ কৰিছো হিন্দী ছবিৰ গীতৰ অনুষ্ঠান। আজিৰ অনুষ্ঠানৰ আৰম্ভণিতে এয়া ধাই আকছৰ প্ৰেম কে ছবিৰ এটি গীত, শিল্পী অনুৰাধা পৰোৱাল আৰু বাবুল সুপ্ৰিয় আৰু সংগীসকলৰ কণ্ঠৰ গীত।

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বীরতার যোগ্যা কেথানাবাং নিলি বন্তি টিপুংপি নলবারী আহা ওয়ার্টিহু কনস্টিটুয়েন্সি হলমারি আলংকাপাং নিপন পেপসি কারখানা কাপেচন পনাসাই পিনি চিপিনিসার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর ডেংপেন কাংপু পঞ্জি আলামডু কাছেটং আলং নলবারী কনস্টিটুয়েন্সি এমএলএ মাতে মিনিষ্টার জয়ন্ত মল্ল বড়ুয়া লাপেনটিহু এমএলএ মাতে আবাড়ী মিনিষ্টার চন্দ্রমোহন পাটওয়ারি জগজাগ স্টেট গভর্নমেন্ট পেনপেনাং আকিথিয়া সাইখিয়া তুমতা চিতং দুঞ্জি পুসি লামথেলং নলবারী আলং বংশা কারখানা কাপাং নিয়া জগপেন হাওয়ার আলং ইন্ডাস্ট্রিয়া হিন কাপাচিং থুর চকাম কাচিং থুর লাপেন আকিমি ওরেং আবার সাইটা সনসিপন পুপুসি নিং কাজে থিয়া লাম পাচি নিল সিকাকোরোর ভারু ট্রক্সি রা ট্রক্সি ক্যাব রা নেল ক্যাব আতঙ্কা কাকরসবেন কি কিম্পন পেপসি গ্রিনফিল্ড কেচুয়া কাপ অহরমু কাপেচনা কোম্পানি আলং আভি নাই তাবাং ভারু ফ আরা রাতুম কে কেং পেট লাপেন কে কেং পেট পি পেন ওরেং আবার সাই লং পুক লাদাখ ভারু অং বং ফান ট্রক্সি ক্যাব রা ফ সোয়ারলু আসাই খিয়া তুমতা ওরেং আবার সাই লং ব্রুং পুক কারখানা আলং কাপেচনা যা কং নিংকান ইসেক আলং মেট্রিক টন সুরি ইংকয় রাহিনী পেন সুরি ইংকয় রাকে থমপুসি পাচি নিপন আসাম লাপেন মেঘালয় আলং আংটান আকেরা পেন কে কিম্পন আ প্রজেক্ট হাই হুই কাপে চাট পন আফান মাংসি হিনি স্টেট পেন চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লাপেন কনরাদ কে সাংমা পাতুমি দিল্লি আলং ইউনিয়ন ফিনান্স মিনিষ্টার নির্মলা সীতারমন আফান চিতং দামল কর্তব্য ভবন আলং কাপে দুপন আর ডি কিডো আমে আলং নিহাং নিতুর আফান মাহা আতিলুপ কাপে আই লাপেন আংটান আকেরাবা প্রজেক্ট আ জগপেন পুঠিমি আকলাম কপাচিং থুরাফান আকিমিয়া তোয়ার কাংপু পনপুথাক আংটনালাম থেচিং ওয়াইলু কাচিংওয়াই আপর আহু দিল্লি আসাম ভবন ওয়ার্ড কমিশনার কবিতা পদ্মনাভ আলোক ইউনিয়ন ডিহিন মিনিষ্ট্রি পেন পেনাং আকিথিয়া সাইকিয়া তুমদা চতং দুল স্টেট গভর্নমেন্ট আতু মারাত মারেং ইন্স্যুরেন্স আবার সাই কাপাং চেং পন আফান ইউনিয়ন সরকার পেন মাহা আতিলুপ লংলো বাংসো আতঙ্কা পেন দিহিন আনিং কান সুরিহিনি কয়রা ট্রক ট্রক্সি আংবং কেচেং আভি আলং কাদু কাভি জন লাক হিনি রা সুরিং কয় ট্রক্সি রা জন ভারু রা প্লিকে রা ট্রক আমারা রা পিয়াতুম আফান ইন্স্যুরেন্স মাতে কেরাই কম আংকাং আর লুকে ভানজি আফান আকেমাং বিপনলু এনিমেল হাজবেন্ড্রি রা পেনসি হামফাং আতুমসি ডেট আদাং কাপি দুপনজি বাংসাবার সাই পিছন পনপু হামফাং পেন লামথে গেলং আটেং ইউনিয়ন সরকার পেনসিকা করোর হিনি রা লাক রেসি রা সুরিং কয় রা ফ আতঙ্কা পাজির পনতাংলু লাসোভার সাই আফান স্টেট গভর্নমেন্ট পেনসিকা লাক কয়রা কেথমরা সুরি প্লিকেবরা ট্রক্সি আতঙ্কা খরচপু ওয়ারসাই আংকাং আর লুয়াকেঠি আমারাত আংবং চুলাং কে পিবম আচাই নং আফান সিকা সুরি থংকেপ চুলাং কে পিবম আচালং আফান সিকা সুরি প্লিকেপ লাপেন বি ফাক আফান সিকা সুরি কে থমথম পাঠিকলু চুলাং কে পিবম আচাই নং আফারমান প্রিমিয়াম আতঙ্কা সিকা ফারুনের কেবরা ট্রক্সি কেবরা কেথম পাঠিক পনলু লাসো প্রিমিয়াম ফারু আংবং নেরকেপ কেবরা ফ মাতে সিকা ভারু ট্রক্সিরা প্লিকেব্রা হিনি আতঙ্কা গভর্নমেন্ট সাবসিডি পিপনপু চুলাং কি পিবম আচলং আফান নিংকা নিশি আলং সিকা সুরি সিরা ভারু ইসরা ট্রকেব্রা

কার্বি কাবে লুন্তো মো থানন কার্বি লুন্তে মো ভাঙেরু সংসার পরেছ সে চরণম জুরানাং কিন্তু সিনাংলো সিং মিরি জেংরে চো নাংলো লং মিরি জেংরে চো মিরি জেং পার জান জাং রে সো লং জেং পার জান পাও সো মিরি জেং পা না প্লু রাডো কারলু ফংলো রিং লাংলো সে সক পামা মাই সিনাং পো পুনসো চগা বাং মাধো পুনসো দিদা বেং হইছো নাং।

চেং নন্ত আংসে লং বিচি দু পো কার বিলুন কান পাং চেং পো দাম কুং আং সাক পাপো দাম কুং লো পাক পাপো পাপো কাদেং পং মে চু সি জুদুন মির জেং মু সু নাং তুমলু কান পু এলো কারবি কাবেলুন তে মু নাং তুমলং বিচি দু পো জানন সের বান্তা মে সো নি তুম মির জেং মু সো সো লু তু না মেট নাং থান পো সে লং বিচি ঢুকলেং সার পো চি জান চুমা বং মেসো চি জান সের মান্তা মেসো মির জেং রিদেং পিন খাম পো সে জুড়ে সিং মির জেং রে চো পু মারাং

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আংডেন কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসেরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টকসেরাং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসেরা ইসেরা তবরা ট্রক হেনলু পুথ দাদুন্থু লুনবারি মাংডেং আলং পেন কাবান রং ফারপি কিলো না লুন জিরার জেক সানাং আলু নালাম থে তুয়া এ কেথান

লাপানাপর সাবিন আলুন কামান রং ফারপি গেলুন আলুঞ্জির আর্জুলং তাংলো হুথত লুনবারী মাংদেং আলং হেমারি রংফার কেলুন আদামাসার পেসু রিসু কাচেহাং আলুন আর্জু একসেনাং।

0: বৃন্দগান শুনিলে আমাৰ পাছৰ অনুষ্ঠানৰ ঘোষণা এতিয়াই শুনিবলৈ পাব। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। খন্তেক পাছতেই সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।
1: জীৱন কে প্ৰাৰম্ভিক বৰ্ষো মে হি তয় হোতা হে কি বচ্চো কা কিতনা মানসিক বিকাশ হোগা অৰ ৱো জীৱন মে কিতনা আগে বঢ়েংগে। হামাৰী আংগনবাড়িও মে বচ্চো কা প্ৰাৰম্ভিক বিকাশ, সহী পোষণ, ভৰপূৰ প্যাৰ, গৰম তাজা ভোজন অৰ খেল খেল মে সিখনে কে মাধ্যম সে হো ৰহা হে। সাথ হি প্ৰধানমন্ত্ৰী মাতৃ বন্দনা যোজনা কে তহত পাত্র ধন রাশি সিধে মাতাও কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মে জমা কর সুরক্ষিত মাতৃত্ব কো সুনিশ্চিত কিয়া যা রহা হে। হামারী আঙ্গনবাড়ি হামারী জিম্মেদারি কে সংকল্প কে সাথ 9 সিতম্বর 2026 সে 8 অক্টোবর 2026 তক মনায়া যা রহা হে নওয়া রাষ্ট্রীয় পোষণ মাহ।
2: দেশ কে হর গরীব হর ব্যক্তি তক পোষণ পৌঁছানা ভি সরকার কি প্রাথমিকতা হে।
1: আজ হি আপনি নজদীকি আঙ্গনবাড়ি সে জুড়িয়ে, ক্যুঁকি হামারী আঙ্গনবাড়ি হ্যাঁ হামারী জিম্মেদারী।